শ্রোতা বন্ধু শুণুচার 102.6 MHz যোগে আকাশবাণী রাউরকেলা কেন্দ্রকু শুণুচার কেতোটি ওড়িয়া গীতর কার্যক্রম আম গীতরে কেতোটি ওড়িয়া চলচ্চিত্রর গীত পরবর্তী গীতটি শুণবা অগ্নি পরীক্ষা চলচ্চিত্রর।

এই বিষয়রে যোগ প্রশিক্ষিকা অর্চনা করঙ্ক সহিত রয়েছে আলোচনা। সুগম সঙ্গীত সকাল 8:30 বণ পাহাড়ের গীত সকাল 8:45 এই ক্রমে রয়েছে। ওরাম গীত পরিবেশন করবে সোমনাথ একা এবং সাথী। সিনে সঙ্গীত পূর্বাহ্ন 10:00 এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ শুনিপারে মধ্যাহ্ন 12:00। ভক্তিগীতর কার্যক্রম আরতি অপরাহ্ন 5:00। শ্রীমদ ভাগবত শুনিপারে অপরাহ্ন 5:20। কার্যক্রম নারী মহল অপরাহ্ন 5:30। ছন্দ শুনিবে সন্ধ্যা 6:10। সন্ধ্যা 6:30 রয়েছে ওড়িয়া আলবম গীত। আজর প্রসঙ্গ সন্ধ্যা 6:55। রাতে 7:25 জেলা হালচাল ক্রমে রয়েছে অনুগুল জেলার হালচাল। কার্যক্রম ক্ষেত খমার রাতে 7:30। এতে অগ্রণী মহিলা চাষী কমলা সিং সহ রয়েছে আলোচনা। বিষয় রয়েছে ব্যবসায়িক ভিত্তিতে ফল চাষ। সিনে সঙ্গীত রাতে 8:00। রাতে 10:00 গীত গজল ক্রমে রয়েছে গজল। রাতে 10:30 শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম। এই ক্রমে শুনবে উস্তাদ বিসমিল্লা খান এবং সাথীঙ্ দ্বারা পরিবেশিত সেহনাই বাদন। এই শ্রোতাবন্ধু, প্রসার হওয়ার কার্যক্রম সম্পর্কে কতটি সূচনা।

0: 6টি এলএনজি চালিত জাহাজ নির্মাণ পাই তাঙ্ক কোম্পানী নিষ্পত্তি গ্রহণ করিথিবা সে সূচনা দেইছন্তি। বৈঠকরে ভারত এবং ফ্রান্স মধ্যে বৃদ্ধি পাউথিবা অর্থনৈতিক ও প্রযুক্তিবিদ্যা সহযোগ উপরে গুরুত্ব প্রদান করা যাইছি। দেশে সমবায় ব্যাঙ্কিং, জৈব উৎপাদ এবং সমবায় রপ্তানিকে সশক্ত করা লক্ষ্যে নিয়ে নয়াদিল্লির এক উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা বৈঠকের অধ্যক্ষতা করে এ ক্ষেত্রে গ্রহণ করা যাওতিবা পদক্ষেপগুলিকে উপরে সমীক্ষা করেছেন। কর্পোরেট ব্যাপার মন্ত্রণালয় দেইথিবা সূচনা অনুযায়ী বৈঠকের প্রস্তাবিত ভারতীয় সমবায় ব্যাঙ্ক এবং ভবিষ্যতের সমবায় ব্যাঙ্কিং ক্ষেত্রকে সহযোগ প্রদান করা লক্ষ্য নিয়ে এর ভূমিকা উপরে আলোচনা হয়েছে। প্রযুক্তিবিদ্যা আধারিত পদক্ষেপগুলিকর অগ্রগতিগুলি উপরে বৈঠকরে সমীক্ষা করা যাইছি। সাইবর ঠকেইকে প্রতিহত করা এবং সুরক্ষা ব্যবস্থাকে অধিক সুদৃঢ় করা নিয়ে ভারতীয় সাইবর অপরাধ সমন্বয় কেন্দ্র সহ সম্মিলিত মাধ্যমে করা যাওতিবা কার্য উপরে বৈঠকরে বিস্তৃত আলোচনা হইতিবা মন্ত্রণালয় কহিছি। নিশামুক্ত পরিসর অভিযান অধীনরে দিল্লী বিশ্ববিদ্যালয় দ্বারা গ্রহণ করা যাইতিবা পদক্ষেপকে উপরাষ্ট্রপতি তথা বিশ্ববিদ্যালয় কুলাধিপতি সিপি রাধাকৃষ্ণন উচ্চ প্রশংসা করেছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টরে উপরাষ্ট্রপতি ছাত্রছাত্রীঙ্কু নিশামুক্ত ভারত গঠনরে অধিকরু অধিক সামিল হেবা সহ নিশা ব্যবহার বিরুদ্ধে কার্য করিবাকু আহ্বান দেইছন্তি। শ্রী রাধাকৃষ্ণন চলিত বর্ষ আরম্ভরে বিশ্ববিদ্যালয়ে নিশামুক্ত ক্যাম্পাস অভিযান এবং ই প্রতিজ্ঞা প্ল্যাটফর্মর শুভারম্ভ উপরে এই অবসরে আলোকপাত করেছন্তি। 53,000 অধিক ছাত্রছাত্রী এথিপাইঁ সামূহিক পদক্ষেপ মাধ্যমে নিশামুক্ত পরিসর পাইঁ প্রতিজ্ঞাবদ্ধ হইতিবা শ্রী রাধাকৃষ্ণন কহিছন্তি। এভাবে পদক্ষেপ এক সুস্থ, সশক্ত এবং সমৃদ্ধ রাষ্ট্র গঠনরে গুরুত্বপূর্ণ সাব্যস্ত হেব বলে উপরাষ্ট্রপতি কহিছন্তি। আপনমানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্তাকালি নয়াদিল্লির এক স্বতন্ত্র কার্যক্রমে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা PMVBRY অধীনরে প্রায় 2,400 কোটি টাকার প্রোৎসাহন রাশি প্রদান করবে। প্রধানমন্ত্রী কার্যালয় পক্ষ মিলিথিবা সূচনা অনুযায়ী এই অর্থ প্রদান কেন্দ্র সরকারঙ্ক প্রমুখ নিযুক্তিভিত্তিক প্রোৎসাহন যোজনার কার্যকারিতা ক্ষেত্রের এক গুরুত্বপূর্ণ উপলব্ধি। দেশব্যাপী অদ্যাবধি এই যোজনা অন্তর্গত 15,00,000 হিতাধিকারীঙ্কু নিযুক্তি পাইবার সহায়তা মিলিপারিছি। যোজনার কর্মক্ষেত্রে প্রবেশ করুথবা নূতন কর্মচারীঙ্কু সহায়তা প্রদান করিবা পাই 15,000 টাকা পর্যন্ত প্রোৎসাহন রাশি মিলিব। গতবর্ষ অগস্ট মাস পহিলারু কার্যকরী হইতিবা এই যোজনার সমুদায় 49,440 কোটি টাকার ব্যয়বরাদ করা যাইছি। 2 বর্ষ মধ্যে 3,50,00,000 ঊর্ধ্ব রোজগার সৃষ্টিকে প্রোৎসাহিত করিবা লক্ষ্য রয়েছে, যেউথরে কর্মক্ষেত্রে নূতন নিযুক্তি পাইথিবা প্রায় 1,92,00,000 নূতন কর্মচারী সামিল অছন্তি। নিট ইউজি পুনঃ পরীক্ষা প্রস্তুতি নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অধ্যক্ষতার এক উচ্চস্তরীয় সমীক্ষা বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা, সচ্চোটতা এবং দক্ষতার সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা উপরে মন্ত্রী শ্রী প্রধান গুরুত্ব প্রদান করেছেন। মুক্ত ও নিরপেক্ষ পরীক্ষা পরিচালনা পাই সমস্ত আবশ্যকীয় পদক্ষেপ সুনিশ্চিত করা শ্রী প্রধান বিভাগীয় অধিকারী নির্দেশ দিয়েছেন। পরীক্ষার্থী চাপমুক্ত পরিবেশ তথা পরীক্ষা কেন্দ্রের সমস্ত প্রকার মৌলিক সুবিধা সুযোগ প্রদান সুনিশ্চিত করা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলি পরামর্শ দিয়েছে। জাতীয় পরীক্ষণ সংস্থা NTA র নির্দেশক জেনারেল অভিষেক সিং বৈঠকের সূচনা দিয়ে কহিছেন, পরীক্ষার সুগম পরিচালনা সুনিশ্চিত করা লক্ষ্য নিয়ে জেলা প্রশাসন, রাজ্য পুলিশ বিভাগ এবং গোয়েন্দা সংস্থাগুলিক সহ NTA সমন্বিত ভাবে কার্য করছে। শিক্ষা মন্ত্রণালয় রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকর প্রতিনিধি, জাতীয় পরীক্ষণ সংস্থা এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বরিষ্ঠ অধিকারী এই বৈঠকে যোগ দিয়েছিল। আসন্তা 21 তারিখে নিট ইউজি পুনঃ পরীক্ষা অনুষ্ঠিত হব। দেশব্যাপী জঙ্গল এবং প্রাকৃতিক পরিসংস্থানর সুরক্ষা উপরে সুপ্রিমকোর্ট গুরুত্ব প্রদান করেছেন। প্রধান বিচারপতি জষ্টিস সূর্যকান্ত অধ্যক্ষতার গঠিত খণ্ডপীঠ কহিছেন, ঝাড়খণ্ড ভি রাজ্যের প্রচুর প্রাকৃতিক সম্পদ ভরি রয়েছে এবং এর সংরক্ষণ করা উচিত। জঙ্গল অঞ্চল নিকটে পথর খনি এবং পথর ক্রসর স্থাপন নিয়ে ঝাড়খণ্ড হাইকোর্ট আদেশ বিরুদ্ধে আগত এক আবেদনের শুনানি করে খণ্ডপীঠ এখন ঝাড়খণ্ড রাজ্য প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড পক্ষ সুপ্রিমকোর্টে এই আবেদন দাখল করা যাইছি। ঝাড়খণ্ড হাইকোর্ট এই মামলার যাঞ্চ করেছন্তি। হাইকোর্ট সাংবিধানিক অধিকার উপরে গুরুত্ব প্রদান সহ এই আবেদন উপরে হস্তক্ষেপ করা যাইপারিব নাহিঁ বলি খণ্ডপীঠ স্পষ্ট করেছন্তি। প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ডকু আবেদন প্রত্যাহার করিবাকু খণ্ডপীঠ অনুমতি প্রদান করেছন্তি। পরিবেশ সুরক্ষা পাই ঝাড়খণ্ড হাইকোর্ট জঙ্গল পরিসীমাঠারু নির্দিষ্ট দূরত্ব পরে পথর খনি এবং পথর ক্রসর কার্যকু সীমিত রাখিথিলে। ଚଳିତ ଆର୍ଥିକ ବର୍ଷରେ ଯୋଗ୍ୟ ଅନୁସୂଚିତ ଜାତୀୟ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ବୃତ୍ତି ପ୍ରଦାନ ରେକର୍ଡ ପରିମାଣ ବୃଦ୍ଧି ପାଇଛି ବୋଲି ସାମାଜିକ ନ୍ୟାୟ ଓ ସଶକ୍ତିକରଣ ମନ୍ତ୍ରଣାଳୟ କହିଛି। ମାଟ୍ରିକ୍ ପରବର୍ତ୍ତୀ ଛାତ୍ରବୃତ୍ତି ଯୋଜନା ଅଧୀନରେ ଅନୁସୂଚିତ ଜାତିର 47 ଲକ୍ଷରୁ ଅଧିକ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କୁ 6,208 କୋଟିରୁ ଅଧିକ ଟଙ୍କା ବୃତ୍ତି ପ୍ରଦାନ କରାଯାଇଛି ବୋଲି ମନ୍ତ୍ରଣାଳୟ କହିଛି। ଚଳିତ ଆର୍ଥିକ ବର୍ଷରେ ଏହି ଯୋଜନା ଅଧୀନରେ ହିତାଧିକାରୀଙ୍କ ସଂଖ୍ୟାରେ ଉଲ୍ଲେଖନୀୟ ଅଭିବୃଦ୍ଧି ଘଟିଛି। ଅନୁସୂଚିତ ଜାତି ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ବର୍ଗ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ପାଇଁ ମାଟ୍ରିକ୍ ପୂର୍ବବର୍ତ୍ତୀ ଛାତ୍ରବୃତ୍ତି ଯୋଜନାରେ ହିତାଧିକାରୀଙ୍କ ସଂଖ୍ୟା 5,75,000କୁ ବୃଦ୍ଧି ପାଇଛି। ଏହି ବୃତ୍ତି ଯୋଜନା ଅଧୀନରେ ସରକାର 26 ଲକ୍ଷରୁ ଅଧିକ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କୁ 562 କୋଟି ଟଙ୍କାରୁ ଅଧିକ ରାଶି ବୃତ୍ତି ବାବଦରେ ପ୍ରଦାନ କରିଛନ୍ତି ବୋଲି ମନ୍ତ୍ରଣାଳୟ କହିଛି। ରୁଷର ମସ୍କୋ ସହରର ଦକ୍ଷିଣ ପୂର୍ବ ଅଞ୍ଚଳସ୍ଥିତ ତୈଳ ବିଶୋଧନାଗାର ଉପରେ ୟୁକ୍ରେନ୍ ପକ୍ଷରୁ ଡ୍ରୋନ୍ ଆକ୍ରମଣ କରାଯାଇଥିବା ମସ୍କୋର ମେୟର ସର୍ଗେଇ ସୋବାୟାନିନ୍ କହିଛନ୍ତି। ସପ୍ତାହକ ମଧ୍ୟରେ ଦ୍ୱିତୀୟ ଥର ପାଇଁ ମସ୍କୋର ତୈଳ ବିଶୋଧନାଗାରକୁ ଲକ୍ଷ୍ୟ କରି ଏଭଳି ଆକ୍ରମଣ ହୋଇଥିବା ଜଣାପଡ଼ିଛି। ଏପରିକି ରୁଷର ରୋସ୍ତୋଭ ଅଞ୍ଚଳରେ ମଧ୍ୟ ୟୁକ୍ରେନ୍ ଆକ୍ରମଣ କରିଥିବା ସୂଚନା ମିଳିଛି। ରୁଷର ପ୍ରତିରକ୍ଷା ମନ୍ତ୍ରଣାଳୟ ଦେଇଥିବା ସୂଚନା ଅନୁଯାୟୀ ୟୁକ୍ରେନ୍ର 555 ଡ୍ରୋନ୍କୁ ପ୍ରତିରୋଧ କରାଯାଇ ନଷ୍ଟ କରିଦିଆଯାଇଛି। ଆକ୍ରମଣ ପରେ ମସ୍କୋର 4 ବିମାନ ବନ୍ଦରକୁ ଉଡ଼ାଣରୁ ବନ୍ଦ ରଖାଯାଇଥିବା ରୁଷର ପରିବହନ ମନ୍ତ୍ରଣାଳୟ ସୂଚନା ଦେଇଛି। ରୁଷର ସରକାରୀ ଗଣମାଧ୍ୟମ କହିଛି ଚଳିତ ବର୍ଷର ଏହା ହେଉଛି ସବୁଠାରୁ ବଡ଼ ଆକ୍ରମଣଗୁଡ଼ିକ ମଧ୍ୟରୁ ଗୋଟିଏ। ଫିଫା ବିଶ୍ୱକପ୍ ପ୍ରତିଯୋଗିତାରେ ଆଜି ଗ୍ରୁପ୍ ଏ ପର୍ଯ୍ୟାୟ ମ୍ୟାଚ୍ରେ ଚେକ୍ ଗଣରାଜ୍ୟ ଏବଂ ଦକ୍ଷିଣ ଆଫ୍ରିକା ମଧ୍ୟରେ ମ୍ୟାଚ୍ ଖେଳାଯିବ। ଆମେରିକାର ଆଟଲାଣ୍ଟା ଷ୍ଟାଡିୟମ୍ଠାରେ ଏହି ମ୍ୟାଚ୍ ଭାରତୀୟ ସମୟ 9:30 ଆରମ୍ଭ ହେବ। 12:30 ଗ୍ରୁପ୍ ବି ପର୍ଯ୍ୟାୟରେ ଏକ ମ୍ୟାଚ୍ରେ ଲସ୍ ଆଞ୍ଜେଲସ୍ଠାରେ ସ୍ୱିଜରଲ୍ୟାଣ୍ଡ ଏବଂ ବୋସ୍ନିଆ ହର୍ଜେଗୋବିନା ମଧ୍ୟରେ ମ୍ୟାଚ୍ ଖେଳାଯିବ। ପୂର୍ବରୁ ଗ୍ରୁପ୍ ଏ ପର୍ଯ୍ୟାୟରେ ଏକ ମ୍ୟାଚ୍ରେ କଲମ୍ବିଆ 3-1 ଉଜ୍ବେକିସ୍ତାନକୁ ପରାସ୍ତ କରିଛି। ଗ୍ରୁପ୍ ଏଲ୍ ପର୍ଯ୍ୟାୟରେ ଏକ ମ୍ୟାଚ୍ରେ ପାନାମାକୁ 1-0 ଘାନା ପରାସ୍ତ କରିଛି। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦଗୁଡ଼ିକ ପୁଣି ଥରେ। ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ନବସୃଜନ ମାଧ୍ୟମରେ ସମାଧାନର ପନ୍ଥା ଉନ୍ମୁକ୍ତ ହୋଇପାରିବ, କହିଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। ପ୍ୟାରିସ୍ରେ ଆଜି ପ୍ରମୁଖ ଫରାସୀ ଶିଳ୍ପ ନେତୃତ୍ୱଙ୍କ ସହ କଲେ ଆଲୋଚନା। ସମବାୟ ବ୍ୟାଙ୍କିଙ୍ଗ, ଜୈବ ଉତ୍ପାଦ ଏବଂ ରପ୍ତାନୀ କ୍ଷେତ୍ରକୁ ସଶକ୍ତ କରିବା ଲକ୍ଷ୍ୟ ନେଇ ସ୍ୱରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ନୂଆଦିଲ୍ଲୀରେ ହୋଇଛି ଉଚ୍ଚସ୍ତରୀୟ ବୈଠକ। PMVBRY ଯୋଜନା ଅଧୀନରେ ଆସନ୍ତାକାଲି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ପ୍ରଦାନ କରିବେ ପ୍ରାୟ 2,400 କୋଟି ଟଙ୍କାର ପ୍ରୋତ୍ସାହନ ରାଶି। NEET-UG ପୁନଃ ପରୀକ୍ଷା ପ୍ରସ୍ତୁତିର ସମୀକ୍ଷା କଲେ ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ। ଏବଂ ଫିଫା ବିଶ୍ୱକପ୍ ଫୁଟବଲ ପ୍ରତିଯୋଗିତାରେ ଆଜି ଚେକ୍ ଗଣରାଜ୍ୟ ଏବଂ ଦକ୍ଷିଣ ଆଫ୍ରିକା ମଧ୍ୟରେ ଖେଳାଯିବ ମ୍ୟାଚ୍। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।
1: ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ସୁଦୂରରୁ ସଦର, ଅପହଞ୍ଚ ଅଞ୍ଚଳର ସ୍ୱର, ଉତ୍ସବ ମହୋତ୍ସବ, ସଭାସମିତି ସମାରୋହ, ପ୍ରଗତି ଦୁର୍ଗତି ଏବଂ ସଙ୍ଗତିର ଅଭିବ୍ୟକ୍ତିକୁ ନେଇ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ବିଭାଗ ପକ୍ଷରୁ ପ୍ରସ୍ତୁତ କରୁଛୁ ଜିଲ୍ଲା ହାଲଚାଲ। ଆଜି ଜିଲ୍ଲା ହାଲଚାଲରେ ଶୁଣନ୍ତୁ ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲା ସମ୍ପର୍କରେ। ତଥ୍ୟ ଦେଇଛନ୍ତି ସମ୍ବାଦଦାତା ବସନ୍ତ କୁମାର ଜେନା ଓ ଉପସ୍ଥାପନାରେ ମୁଁ ଆଶୁତୋଷ ପତି। ସରକାରଙ୍କ 2 ପୂର୍ତ୍ତି ଅବସରରେ ସୁନ୍ଦରଗଡ଼ରେ ଜିଲ୍ଲାସ୍ତରୀୟ କର୍ମଶାଳା ଓ ପ୍ରଦର୍ଶନୀ ଉଦ୍ଘାଟିତ ହୋଇଯାଇଛି। କାର୍ଯ୍ୟକ୍ରମରେ କେନ୍ଦ୍ର ଆଦିବାସୀ ବ୍ୟାପାର ମନ୍ତ୍ରୀ ଜୁଏଲ ଓରାମ, ରାଜସ୍ୱ ଓ ବିପର୍ଯ୍ୟୟ ପରିଚାଳନା ମନ୍ତ୍ରୀ ସୁରେଶ ପୂଜାରୀ, ବିଧାନସଭାର ଉପବାଚସ୍ପତି ଭବାନୀ ଶଙ୍କର ଭୋଇ, ଜିଲ୍ଲା ଯୋଜନା କମିଟି ଅଧ୍ୟକ୍ଷ ତଥା ବିଧାୟକ ଦୁର୍ଗାଚରଣ ତନ୍ତି ଏବଂ ଜିଲ୍ଲା ପରିଷଦ ଅଧ୍ୟକ୍ଷା କୁନ୍ତି ପ୍ରଧାନ ପ୍ରମୁଖ ଯୋଗ ଦେଇଥିଲେ। 3-ଦିନିଆ ଏହି ପ୍ରଦର୍ଶନୀରେ 35 ବିଭାଗୀୟ ଷ୍ଟଲ୍ ସ୍ଥାପନ କରାଯାଇଥିବା ବେଳେ ସ୍ୱୟଂ ସହାୟକ ଗୋଷ୍ଠୀମାନଙ୍କ ଦ୍ୱାରା ବିଭିନ୍ନ ଉତ୍ପାଦ ଓ ଖାଦ୍ୟ ସାମଗ୍ରୀ ପ୍ରଦର୍ଶିତ ହୋଇଛି। ବିପର୍ଯ୍ୟୟ ପରିଚାଳନା ମନ୍ତ୍ରୀ ସୁରେଶ ପୂଜାରୀ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ 2 ଉପଲବ୍ଧି ଉପରେ କହିଥିଲେ।
2: ପ୍ରଥମ ଥର ପାଇଁ 2 ହବ ଓଡ଼ିଶାରେ ଡବଲ ଇଞ୍ଜିନ୍ ସରକାର ଚାଲିଛି। କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କର ବ୍ୟାପକ ସହାୟତା ଏବଂ ଓଡ଼ିଶାରେ ଏକ ସମ୍ବେଦନଶୀଳ ସରକାର, ଏକ ବିକାଶ ଧର୍ମୀ ସରକାରର 2 ପୂର୍ତ୍ତି ହେଇଛି। ବିଗତ ବର୍ଷ 1 ପୂର୍ତ୍ତି ଅବସରରେ ମଧ୍ୟ ଆମମାନେ ଆସିଥିଲୁ ଆମର ପ୍ରୋଗ୍ରେସ୍ କାର୍ଡ଼ ଧରିକରି। 2 ପୂର୍ତ୍ତି ଅବସରରେ ମଧ୍ୟ ଆମେ ଆସିଛୁ। ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କର ପ୍ରୋଗ୍ରେସ୍ ରିପୋର୍ଟ ଆପଣମାନଙ୍କ ସାମ୍ନାରେ ଏବଂ ଆପଣମାନଙ୍କର ମାଧ୍ୟମରେ ଓଡ଼ିଶାବାସୀଙ୍କ ପାଖରେ ଉପସ୍ଥାପନା କରିବା ପାଇଁ। ସେ କ୍ରମରେ ସୁନ୍ଦରଗଡ଼ର ମଧ୍ୟ ବିଗତ 2 ବିଭିନ୍ନ ବିକାଶ ବିଭାଗର ଯେଉଁ ବିକାଶ ତାର ମଧ୍ୟ ସାହିତ୍ୟ ତିଆରି ହେଇଛି। ରାଜସ୍ୱ ବିଭାଗ, ରାଜସ୍ୱ ଏବଂ ବିପର୍ଯ୍ୟୟ ପରିଚାଳନା ବିଭାଗର ମଧ୍ୟ ସ୍ୱତନ୍ତ୍ର ସାହିତ୍ୟ ଆମେ ପ୍ରସ୍ତୁତ କରିଛୁ। 2 ଯେଉଁ ଉପଲବ୍ଧି ସାଙ୍ଗରେ ଆମେ ଆବଣ୍ଟନ କରିବୁ। ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କ ମଧ୍ୟ 2 ପୂର୍ତ୍ତିର କାର୍ଯ୍ୟାବଳୀ ତାର ମଧ୍ୟ ସାହିତ୍ୟ ଆପଣମାନଙ୍କ ସାମ୍ନାରେ ଉପସ୍ଥାପନା କରିବୁ। କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କର 12 ପୂର୍ତ୍ତି ଅବସରରେ ଯେଉଁ ସାହିତ୍ୟ ରଚନା ହେଇଛି ସେଟା ମଧ୍ୟ ଆପଣମାନଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ ଆବଣ୍ଟନ କରିବି। ଯେଉଁ ପ୍ରତିଶ୍ରୁତି ଆମେ ଦେଇଥିଲୁ ନିର୍ବାଚନ ପୂର୍ବରୁ 21টা মূল প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতি ওড়িশার চাষী মানুষ কুইন্টাল পিছা আহরি 800 টাকা রাজ্যর রাজ্যকোষরু দিয়ে আমি বস্তুত ওড়িশার ধান বিক্রিটা 2300 টাকার বড়ি করে 3100 টাকার পৌঁছাইলু এবং ইয়ে নিষ্পত্তি ভারত বর্ষর প্রথম রাজ্য হল ওড়িশা যে রাজ্য 3100 টাকা লেখা কুইন্টাল পিছা ধানর দর করিবা এবং তাকে ক্রয় করিবা উভয় খরিফ এবং রবিরে ওড়িশা হচ্ছে সারা ভারত বর্ষর প্রথম রাজ্য। দ্বিতীয় প্রতিশ্রুতি থেলা মা মানুষ ভৌণী মানুষ যে 18 বর্ষর অধিক হয়েছেন সুভদ্রা যোজনা মাধ্যমে 5 বর্ষের 50,000 টাকা গোটি বর্ষের 10,000 টাকা দুইটা কিস্তি তার মধ্যে চতুর্থ কিস্তি আমি মা ভৌণী মানুষ প্রদান করে সাইলু।
1: ଆସନ୍ନ ମୌସୁମୀ ଋତୁରେ ସମ୍ଭାବ୍ୟ ବନ୍ୟା ପରିସ୍ଥିତିର ମୁକାବିଲା ପାଇଁ ଜିଲ୍ଲାପାଳ ଡାକ୍ତର ଶୁଭଙ୍କର ମହାପାତ୍ରଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ଏକ ଆଭାସୀ ପ୍ରସ୍ତୁତି ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଛି। ଉପବାଚସ୍ପତି ଭବାନୀ ଶଙ୍କର ଭୋଇ, ସଦର ବିଧାୟକ ଯୋଗେଶ କୁମାର ସିଂ ଓ ବିଭିନ୍ନ ବିଭାଗର ଅଧିକାରୀମାନେ ଏଥିରେ ଯୋଗ ଦେଇଥିଲେ। ବୈଠକରେ ବନ୍ୟା ପ୍ରଭାବ ହ୍ରାସ, ଜୀବନ ଓ ସମ୍ପତ୍ତିର ସୁରକ୍ଷା, ସମୟୋପଯୋଗୀ ପଦକ୍ଷେପ ଓ ଆନ୍ତଃବିଭାଗୀୟ ସମନ୍ୱୟ ଉପରେ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଇଥିଲା। ଓର୍ମା, ସୁନ୍ଦରଗଡ଼ ଓ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ 10 KFPO କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅଧୀନରେ କୃଷକଙ୍କ ଜୀବିକା ସୁଦୃଢ଼ କରିବା ଓ କୃଷିଜାତ ଉତ୍ପାଦର ବଜାର ସଂଯୋଗ ବୃଦ୍ଧି ପାଇଁ ଏକ ଅଭିନବ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରାଯାଇଛି। ଏହି ଅବସରରେ ପଞ୍ଚାୟତିରାଜ, ପାନୀୟ ଜଳ ଓ ଗ୍ରାମ୍ୟ ଉନ୍ନୟନ ମନ୍ତ୍ରୀ ରବି ନାରାୟଣ ନାୟକ ମ୍ୟାଙ୍ଗୋ ଅନ୍ ହ୍ୱିଲ୍ସ ରଥକୁ ସବୁଜ ପତାକା ଦେଖାଇବା ସହ ମଦର ଡେରୀ ଦିଲ୍ଲୀକୁ ଆମ୍ବ ରପ୍ତାନୀର ଶୁଭାରମ୍ଭ କରିଥିଲେ। ପଞ୍ଚାୟତିରାଜ ଓ ପାନୀୟ ଜଳ ବିଭାଗ ମନ୍ତ୍ରୀ ରବି ନାରାୟଣ ନାୟକ ସୁନ୍ଦରଗଡ଼ ଗସ୍ତରେ ଆସି ବିଭିନ୍ନ ବିଭାଗର କାର୍ଯ୍ୟର ସମୀକ୍ଷା କରିଥିଲେ। ରାଉରକେଲାରେ ଅନୁଷ୍ଠିତ ବୈଠକରେ ସେ କହିଥିଲେ, ବିକଶିତ ଗାଁ, ବିକଶିତ ଓଡ଼ିଶା ସଂକଳ୍ପକୁ ସାକାର କରିବା ସହ ଗ୍ରାମାଞ୍ଚଳର ପ୍ରତ୍ୟେକ ଘରେ ବିଶୁଦ୍ଧ ପାନୀୟ ଜଳ ପହଞ୍ଚାଇବା ସରକାରଙ୍କ ପ୍ରାଥମିକତା ରହିଛି। ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲାର ଲାଠିକଟା ବ୍ଲକ ଅନ୍ତର୍ଗତ ହାତୀବନ୍ଧା ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ଜାତୀୟ ସ୍ତରରେ ରାଜ୍ୟ ପାଇଁ ଗୌରବ ଆଣିଛି। ନୂଆଦିଲ୍ଲୀରେ ଆୟୋଜିତ ଜାତୀୟ ପଞ୍ଚାୟତ ପୁରସ୍କାର ବିତରଣ ଉତ୍ସବରେ 2023-24 ବର୍ଷ ପାଇଁ ଦୀନଦୟାଲ ଉପାଧ୍ୟାୟ ପଞ୍ଚାୟତ ସତତ ବିକାଶ ପୁରସ୍କାରର ସ୍ୱଚ୍ଛ ଓ ସବୁଜ ପଞ୍ଚାୟତ ବର୍ଗରେ ହାତୀବନ୍ଧା ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ଦ୍ୱିତୀୟ ସ୍ଥାନ ଅଧିକାର କରିଛି। ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲା ତଥା ଓଡ଼ିଶାର କ୍ରୀଡ଼ା ଜଗତ ପାଇଁ ଗର୍ବର ବିଷୟ ପାଲଟିଛି। ଦୁଇ ଯୁବ ହକି ଖେଳାଳିଙ୍କ ସଫଳତା, ନିକଟରେ ସମ୍ପନ୍ନ ଅଣ୍ଡର 18 ଏସିଆ କପ୍ ହକି ପ୍ରତିଯୋଗିତାରେ କୃତିତ୍ୱ ହାସଲ କରିଥିବା ଅର୍ମାନ ଲାକ୍ରା ଓ ସୁଇଟି କୁଜୁରଙ୍କୁ ରାଉରକେଲା ଅତିରିକ୍ତ ଜିଲ୍ଲାପାଳ ତଥା କ୍ରୀଡ଼ା ବିଭାଗର ଅତିରିକ୍ତ ନିର୍ଦ୍ଦେଶକ ଦିନା ଦସ୍ତଗିର ସମ୍ବର୍ଦ୍ଧିତ କରିଛନ୍ତି। ଉଭୟ ଖେଳାଳିଙ୍କ ଏହି ସଫଳତା ଜିଲ୍ଲା ଓ ରାଜ୍ୟ ପାଇଁ ଗୌରବ ଆଣିଥିବା ସେ କହିଛନ୍ତି। ଜିଲ୍ଲା ହାଲଚାଲ ଆଜି ପାଇଁ ଏତିକି, ଆସନ୍ତାକାଲି ଜିଲ୍ଲା ହାଲଚାଲରେ ଶୁଣିବେ ଅନୁଗୁଳ ଜିଲ୍ଲା ସମ୍ପର୍କରେ।
3: ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ।
4: ଆଚ୍ଛା ଦାସବାବୁ, ଆପଣଙ୍କ ଘରଟା 1970ରେ ତିଆରି ହେଇଥିଲା, ରାଇଟ୍? ହେଲେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଏତେ ଷ୍ଟ୍ରଙ୍ଗ କେମିତି ଅଛି?
5: ଆରେ ଏଇଟା ଏକଦମ ଆକାଶବାଣୀ ରାଉରକେଲା ଏବେ ପ୍ରସାର କରୁଛୁ କାର୍ଯ୍ୟକ୍ରମ କିଷାନ ବାଣୀ। ଆଜି ଏଥିରେ ରହିଛି ଅଗ୍ରଣୀ ମହିଳା ଚାଷୀ ଗୌତମୀ ମହାନ୍ତଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତକାର ବିଷୟ ରହିଛି ବ୍ୟବସାୟିକ ଭିତ୍ତିରେ କୁକୁଡ଼ା ଓ ଗୋଖାଦ୍ୟ ପ୍ରସ୍ତୁତି। କାର୍ଯ୍ୟକ୍ରମ ପ୍ରଯୋଜନା ବସନ୍ତ କୁମାର ସ୍ୱାଇଁ, ଉପସ୍ଥାପନାରେ ରୀନା ଦୀପ ଓ ବିନୟ କୁଲ୍ଲୁ। କିନ୍ତୁ ତା ପୂର୍ବ ଆସନ୍ତୁ ଶୁଣିନେବା ଏହି ସୂଚନା ଓ ବିଜ୍ଞାପନ।
6: सादरी और उराव भजन केर स्टेज प्रोग्राम उकरे साथ उराव शादी प्रोसेशन और नेक बजा लगिन कांटेक्ट करो जेडीएम बैंड यानी कि जाय धारा मोनको बैंड के। कांटेक्ट नंबर 7735473207। हजूर हाँ 7735473207 में।
7: क्यों श्याम भाई आज ये खुशी किया? ବ୍ୟାଗ ପୁରା ଭର୍ତ୍ତି ଚାଉଳ ଆଣିଲ କୋଉଠୁ?
8: ହଁ ଭାଇ, ନୂଆ ସରକାରଙ୍କ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ଯୋଜନା କଥା ଶୁଣିନ କି? ଆମ ପରିବାରର ପ୍ରତି ସଦସ୍ୟଙ୍କ ପାଇଁ ଏବେ ପୁରା ଆଉ 5 କିଲୋ ନୁହଁ, ମୁଣ୍ଡ ପିଛା 10 କିଲୋ ଚାଉଳ ମାଗଣାରେ ମିଳିଲାଣି। ଘରେ ଘରେ ଏବେ ଖୁସିର ଲହରି ଭାଇ।
9: ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ଯୋଜନା 3 କୋଟିରୁ ଅଧିକ ଓଡ଼ିଶାବାସୀଙ୍କୁ ମିଳୁଛି ଖାଦ୍ୟ ସୁରକ୍ଷା। ଓଡ଼ିଶା ସରକାର ଆପଣଙ୍କ ସୁଖ ଦୁଃଖର ସାଥୀ।
10: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी 20 जून को हुगली पश्चिम बंगाल से प्रधानमंत्री किसान सम्मान निधि की 23वीं किश्त जारी करेंगे। इसके तहत 9 करोड़ 44 लाख से अधिक किसानों के खातों में 18,880 करोड़ रुपए से अधिक की सम्मान राशि सीधे हस्तांतरित की जाएगी। पीएम किसान की इस किश्त के साथ ही किसानों को हस्तांतरित कुल राशि 4,46,000 करोड़ रुपए से अधिक हो जाएगी।

0: দাদা গীত শুনলা গা
1: বলে
0: সূচনা মানকর বেলাসি পৌঁছি যাইছি
1: হই গা
0: হলে গুট গুট করে সেটাকে দে বসু হলে পহলা যো আমার ই আখর পাখর যেন বাজার হাট মানে অছি সেথির হারাহারি দরদাম র সূচনাটা দে দু
1: হই গা হই দে দু বইলে আলু 20 টঙ্কা পিয়াজ 25 টঙ্কা লেসুন 150 নু 160 টঙ্কা অদা 80 নু 100 টঙ্কা বিলাতি 40 নু 50 টঙ্কা বাইগন 30 নু 40 টঙ্কা ভেন্ডি 20 নু 25 টঙ্কা বরবটি 40 টঙ্কা লাউগুটাকে 15 নু 20 টঙ্কা জহ্নি 30 নু 40 টঙ্কা কাখের 20 নু 30 টঙ্কা কোচা কোদেল 40 নু 50 টঙ্কা করলা 40 টঙ্কা বন্ধাকোবি 20 নু 30 টঙ্কা ফুলকোবি 40 টঙ্কা মাখন 20 নু 30 টঙ্কা সারু 50 টঙ্কা গাজর 40 নু 50 টঙ্কা বিট ভি 40 নু 50 টঙ্কা পটল 40 টঙ্কা

0: আৰু কচা মিৰ্চা 80 টকা।
1: হয় গা দাদা, হেলে যৌন ইতার বাদে বাদে আমার প্যান পাগর সূচনা বি আসি পৌঁছি যাইছে বলে সেটাকে বি কহিদুম।
0: হই গা হই কহিদুম।
1: বলে আমার সুন্দরগড় জেলার কিরেই ঠানু যেন সূচনাটা আসিছে সেতার হিসাবে আইবা 24 ঘন্টা ভিতরে আমার জেলার পাকটা সফা রহবা হলে বি মেঘুয়া পাক সঙ্গে 7 মিলিমিটার যাকর বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাকে দেখমা বলে সবুঠানু এতকা 37 ডিগ্রি সেলসিয়াস আর সবুঠানু কম 25 ডিগ্রি সেলসিয়াস রহিপারে। সেন্তা আর্দ্রতাটা সবুঠানু এতকা 71% আর সবুঠানু কম 29% রহবা বলে অনুমান করা যাচ্ছে।
0: হই গা হই। তো এটা তো গলা সূচনা মানকর কথা। বইলে এতে সবু কথা ভিতরে আমার বৈঠকি সরাবার বেল হে গলান শশি।
1: হই
0: বইলে আমার ঠিকানাটাকে কহিদ যেন ঠিকানাকে পাই করি আমার চাষি ভাই বোন মানে আমাকে চিঠি লিখি পারবে আমার কার্যক্রম বিষয় মতামত দেই করি।
1: হই দাদা।
0: বইলে আমার ঠিকানা হচ্ছে
1: কিষাণ বাণী কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক
0: আকাশবাণী রাউরকেলা পিন নম্বর 769042।
1: আর চাষী ভাই বোন মানে আপন মানে তো সবাই জানছেন যে আমার এই কার্যক্রম কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকার তরফ নু প্রসারণ করা যায়সি।
0: বইলে আজের লাগে আপন মানকর শশী আর মঙ্গলু ভাইকে বিদায় দিন। জুহার।

শ্রোতা বন্ধু, এই গীত সহ শেষ হলা সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা স্টুডিও হুড়ি। সময় বর্তমান রাতে 8:45 হওয়া যাচ্ছে। সমাচার সন্ধ্যা ও ইংরাজি সম্বাদ রিলে করে প্রসার করছু আকাশবাণী দিল্লি, এবং তাপরে পরে রয়েছে বিবিধ ভারতী কার্যক্রম।